0: Community Radio 92.1 FM.
1: Assalamu alaikum. On behalf of the Uyghur community in Sydney, I wish you all a blessed Mevlud as we remember the birth of our beloved Prophet Muhammad, peace be upon him, during this special time. Let us strive to embody his noble qualities, mercy, steadfastness, honesty, humility, and kindness. May this occasion bring peace, unity, and blessings to all. Thank you.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pobitro ide miladun nabi upolokhe Bangladesh community pokkho theke apnake ebong apnar shubhakanki o bondhu bandobderke janai ekrash shubhechha ebong shagotom. ঈদে মিলাদুন্নবী মোবারক। আমি আবদুল্লাহ ইউসুফ শামীম, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকার প্রধান সম্পাদক। অনেক অনেক ধন্যবাদ। জাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। মাআকুম আল আখত ফাতিহা মিন মদিনাত সিডনি, উযভা মিন আল জামিয়া আল মাগরিবিয়া। بدي أخذ هذه الفرصة بمناسبة عيد المولد النبوي الشريف لأقدم أسمى آية التهاني والتبريكات للأمة الإسلامية قاطبة، سائلين المولى عز وجل أن يعيد هذه الذكرى العطرة باليمن والخير والبركات، وأن ينير قلوبنا بنور الهداية والاقتداء لسنة الحبيب محمد صلى الله عليه وسلم. وشكرا وجزاكم الله خيرا، وكل سنة وانتم طيبون، والجمعة والأمة الإسلامية جميعاً.